তাই কে চলো রামে গুণ গায়, কে চলো ই জীবন কো কোন ভরোসো, জিও দেশ কে লানে কাম দেশ কে আজে হো তো নাম অমর হো জানে, কাম দেশ কে আজে হো তো নাম অমর হো জানে, সুখ দুঃখ আপনে মিত সমঝ অপনায়, কে চলো আপনে ভিতর বালে খামনায়, কে চলো সুখ লুটায়, কে চলো রাম।